পৌষেন ঠিঙেন গাজির পুলুপ সুটলি কুয়ে সহি বল বল ধুর তর্থয়ে পরং হেনে সুলব থাইশি ফুমং নারা ইংওয়াং ইউ থে থেবা বাস সেতকরেন হানুশি গে অত হুনস নিহিল কারতে জড়তন ইয়াহ বল দরিম গিজে উনুক সন্নে সুলব উদয় সবলাগাত উদ